0: Usted está escuchando a la emisora de York College, la voz de la generación de hoy en día.
1: So when you get to the corner of Smith and Orchard, you're going to want to take a
2: you
1: left.
2: You are not going to
1: Then what you're
2: going to
1: do is turn onto Martin
2: Ratch.
1: Avenue.
2: Just broke up.
1: And go past the first three lights and then take the next left.
2: I don't really think she's
1: five more
2: happy,
1: blocks,
2: but
1: and you should be there.
2: Who am I to judge, right?
1: Park anyway, on the right.
2: That's I'll
1: what
2: see
1: I
2: you
1: heard
2: later
1: last
2: tonight.
1: Night.
3: It's hard to concentrate on two things at once, like texting and driving. Stop the text. Stop the wrecks. How will you stop texting and driving? Tell us at StopTextStopWrecks.org. Brought to you by the National Highway Traffic Safety Administration and the Ad Council.
4: Hi, I'm Anthony Andrews, and I'm the host of the new STMS radio show every Friday evening from 6 to 8 p.m. on YCRadio.org, the voice of today's generation.
5: প্রতারণা সতর্কতা কখনোই আপনার খানি লগইন পাসওয়ার্ড বা MFA তথ্য শেয়ার করবেন না অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন কখনোই আপনার পাসওয়ার্ড বা MFA যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না ক্যাম্পাস এবং খানি IT বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না যদি আপনি নিজে লগইন প্রক্রিয়া শুরু না করে থাকেন তাহলে কোনো MFA অনুরোধের জবাব দেবেন না সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা MFA তথ্য দিয়ে ফেলেছেন কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন
6: Hey, it's Chachi from NYC, repping Long Island. You guys are listening to YCRadio.org, the voice of today's generation. Holla back.